আসসালামু আলাইকুম জুলে, প্রোগ্রাম সাইন্স জুবিয়াসলা খুরেঙা তাহিরা বানো ইয়ং রসপাচি গিয়ন্তি দুল্লা লেপসিয়ত দিয়াংমা জাগাই দিয়ান তাঙ্গার গার জুকসিয়ত না ননমেত সানমেত গামোসেন মনিয়ামবো জুকসি দুকদুক ইয়ালে রিনমোছে প্রোগ্রাম আসনাঙা জাখা নিয়ান তাঙ্গার তাকসপায়ত সাইন্স প্রোগ্রাম ইস্ত্রলিকা ফ্রমাচিক সাইন্সি খাবারুন সাইন্সি এজাদাত না তাজুরবাত দোনা ফ্রমাচিক খাথু সুনিকাত সরতাঙানুকপাত প্রোগ্রাম ইসির না জমসে সাক বাসিস না লার গাল বেত বিরদুন জাক প্যাং শায়া ছাকান সাইন্সি খাবার খাচিক প্রচুপাত দের গ্যাবনা দিরিং সি গোমা টপিক পুয়তাং ড্যান্ডেলান প্লানিস করলা ইয়ানি খরমিস করলা ইয়ান্তাং সাক পিক্সপেরা রিক্লেপ চুচাইন দের গ্যাবনা দিরিং আকাশবাণী কার্গিলি স্টোডিয়া স্যার আনোয়ার হুসেন মাস্টার্স ইন রিনিউয়েবল এনার্জি স্কিউচু শিখ্যং সিয়ত খৈকনা রিনিউয়েবল এনার্জি উইথ স্পেশাল রেফারেন্স টু লাদাখ ইস্কোরলা ইয়ান্তাং সাকপেক রিনথোশন টিসুয়াং লেপচু চাইন কাসাতা খাবারুন দিচুগাদুক নাসে অ্যাডমিন সেকেন্ড মিশন ইস্ট্রোলিকাল জ্যোতি খারখর লাসংসে স্তং চুংিস নকশা কাতো রিলিজ বাসিনচুক গান স্নানি নকশান বাসিক লকসয়তিনচুক দি ফটোন খালাবাস খাচিগিস চাতেনচুক গান আব্রেরিল জেয়ানুক জ্যোতি খারখর লাসংসে দি নকশান লেনে লক্ষ্যং সিনচুক অ্যাস্ট্রোনোমার নিজ এন ডিএনও ইয়ানি ট্রান্স নেপচুন অবজেক্ট চিগি চলচল বা সিনচুক সোলার সিস্টেমি ফিস্তা গাই খারখরলা অ্যাটমসফিয়ার ইয়তিনচুক নাসে অ্যাডমিনিস্ট্রেটর চিগিস জেরিনচুক কি প্লেটো ইয়ং দোবারা সিয়ারা চোসরে দি হেমায়া ত্যাং খসপেরা তং সিনচুক সাইন্টিস্ট নিজ ডার্ক এনার্জি চলচলি ফিলা ছগো থ্রি ডি মেপ চিকসো সেনচুক চলচল বাখানুনি জেরবা ছেন্দুকি শেহর খিমো ছে হিসাব না ইয়ারিয়া জমি